আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্নস্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকা ছিল তারাই বাঁচলো।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এঁদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন, নাম তাঁর আব্রাম, খুব ভালো লোক। ঈশ্বর তাঁকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তাঁর পরিবার আর তাঁর আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবে। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করলেন।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয় অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। জোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য জোসেফের কাছে এলো। তাঁর ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। জোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ জাকব এবং জোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশর রাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের ক্রীতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশর রাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তার দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশি যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেললেন। রাজার ভয়ে মোশি মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশিকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্ত।

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না।

9টি মহামারী পাঠালেন, কিন্তু এই শাস্তি মিশর রাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশর রাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তাড়িশূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাওনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাওন

বার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন। তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলদের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করে।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর ধূলিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে দশটি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি দশ আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের দশটি আজ্ঞা দিলেন।

আপনার মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশি শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আরেক ছেলে পেলেন, নাম তার

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন, নাম তাঁর আব্রাম, খুব ভালো লোক। ঈশ্বর তাঁকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করল।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয়ে অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন, এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 60 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। জোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকের সাহায্যের জন্য জোসেফের কাছে এলো। তার ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। জোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ জাকব এবং জোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশররাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের কৃতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশররাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তাঁর দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশে যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেললেন। রাজার ভয়ে মোশে মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশেকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্তি দিতে।

মোশি এবং তাঁর ভাই আরন মিশরাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না। ফলে ঈশ্বর মিশররাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশররাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশররাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তারি শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন। তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলদের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করলেন।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর তুড়িধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে দশটি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি দশ আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের দশটি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশি শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এজন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার।

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে ধরো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন। নাম তাঁর আব্রাম। খুব ভালো লোক। ঈশ্বর তাকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করল।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয় অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। জোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য জোসেফের কাছে এলো। তাঁর ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। জোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ জাকব এবং জোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশর রাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের কৃতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশর রাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তার দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশি যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেলতেন। রাজার ভয়ে মোশি মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশিকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না। ফলে ঈশ্বর মিশররাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশররাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশররাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তাড়ি শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন, তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করলেন।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর তুরিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে 10টি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি 10 আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের 10টি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাই, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশী শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এজন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকা ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এঁদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন, নাম তাঁর আব্রাম, খুব ভালো লোক। ঈশ্বর তাঁকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করল।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয়ে অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। যোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য যোসেফের কাছে এলো। তাঁর ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। যোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ যাকোব এবং যোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশররাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের কৃতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশররাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তাঁর দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশে যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেললেন। রাজার ভয়ে মোশে মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশেকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্তি দিতে।

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না। ফলে ঈশ্বর মিশররাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশররাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশররাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তাড়ি শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন। তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছনোর আগে 40 বছর ধরে ইসরায়েলদের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করলেন।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর তুরিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে 10টি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি 10 আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের 10টি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশি শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এঁদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন, নাম তাঁর আব্রাম, খুব ভালো লোক। ঈশ্বর তাঁকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তাঁর পরিবার আর তাঁর আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবে। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করলেন।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয়ে অন্য দেশে পালিয়ে গেলেন।

একদিন জোসেফের ভাইয়েরা তাঁকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাঁকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাঁকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন, এই জন্য ভাইরা জোসেফকে খুব ঘৃণা করতেন।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। জোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য জোসেফের কাছে এলো। তার ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। জোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ জাকব এবং জোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশররাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের কৃতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশররাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তাঁর দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশে যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেললেন। রাজার ভয়ে মোশে মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশেকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্তি দিতে।

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না।

ফলে ঈশ্বর মিশর রাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশর রাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশর রাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তারই শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন, তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলদের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করে।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর তুরিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে 10টি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পূজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি 10 আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের 10টি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশী শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার।

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন। নাম তাঁর আব্রাম। খুব ভালো লোক। ঈশ্বর তাকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম, তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করল।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীর বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয় অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। যোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য যোসেফের কাছে এলো। তাঁর ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। যোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ যাকোব এবং যোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশর রাজ ফারাউন মারা গেলেন, তাঁর জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের ক্রীতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশর রাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তার দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেলতেন। রাজার ভয়ে মোশি মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশিকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্তি দিতে।

আস্তে আস্তে মোশি যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে।

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না।

ফলে ঈশ্বর মিশর রাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশর রাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশর রাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তারি শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশররাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন। তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করে।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর ধূলিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে 10টি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি 10 আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের 10টি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশী শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগলো যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আরেক ছেলে পেলেন, নাম তার

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন। নাম তাঁর আব্রাম। খুব ভালো লোক। ঈশ্বর তাকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করলেন।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয়ে অন্য দেশে পালিয়ে গেলেন।

জাকবের 12 ছেলে ছিল। তিনি তার একাদশ পুত্র জোসেফকে বেশি ভালোবাসতেন। এই জন্য ভাইয়েরা জোসেফকে খুব ঘৃণা করত। একদিন জোসেফের ভাইয়েরা তাকে কয়েকজন বণিকের কাছে বিক্রি করে দিলেন। এসব বণিকেরা মিশর দেশে যাচ্ছিলেন। মিশরে তাকে কারাগারে দেওয়া হল, কেননা তিনি কোনো পাপ কাজ করতে চাইলেন না। কিন্তু ঈশ্বর জোসেফের সঙ্গে ছিলেন। একদিন জোসেফ মিশরের রাজার স্বপ্নের সঠিক ব্যাখ্যা করলেন। রাজা খুশি হয়ে তাকে তাঁর প্রধানমন্ত্রী করলেন। স্বপ্ন অনুসারে 7 বছর মিশরে খুব ভালো ফসল হবে, আর তারপরে মিশরে দুর্ভিক্ষ দেখা দেবে।

মিশরে 7 বছর ধরে প্রচুর ফসল হল। জোসেফ বড় বড় গোলায় তা ভরে রাখলেন। এদিকে দুর্ভিক্ষ শুরু হলে প্রত্যেকে সাহায্যের জন্য জোসেফের কাছে এলো। তাঁর ভাইয়েরাও কানান দেশ থেকে শস্য কিনতে এলেন। জোসেফ তাঁদের চিনতে পারলেন। তিনি টাকা পয়সা না নিয়ে তাঁদের প্রচুর শস্য দিলেন। পরে তিনি তাঁদের কাছে নিজের পরিচয় দিলেন এবং ছোট ভাই বেঞ্জামিন এবং তাঁর বাবাকে দেখতে চাইলেন। মিশররাজ যাকোব এবং জোসেফের ভাইয়েদের মিশরে থাকার জন্য জায়গা দিলেন।

মিশররাজ ফারাউন মারা গেলেন, তার জায়গায় নূতন একজন রাজা হলেন। তিনি ইসরায়েলদের মোটেই পছন্দ করতেন না, তিনি তাদের কৃতদাসের মতো কাজ করিয়ে নিতেন। তিনি একদিন আদেশ দিলেন, ইসরায়েলদের কোনো ছেলে জন্মালে সঙ্গে সঙ্গে তাকে নীল নদের জলে ফেলে দিতে হবে। একদিন মিশররাজের মেয়ে নদীতে চান করতে এসে একটা ঝুড়ির মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখতে পেলেন। বাচ্চাটি ছিল কোনো এক ইসরায়েলের ছেলে। শিশুটির প্রতি তার দয়া হল, তিনি তাকে বাঁচালেন আর নাম দিলেন মোশি। এর অর্থ হল জল থেকে তোলা।

আস্তে আস্তে মোশি যখন রাজবাড়িতে বড় হলেন, তখন ইসরায়েলের দুঃখ কষ্ট দেখতে পেলেন। একদিন তিনি দেখলেন একজন মিশরীয় লোক একজন ইসরায়েলকে মারধর করছে। তিনি প্রচণ্ড রেগে গিয়ে মিশরীয় লোকটাকে মেরে ফেললেন। রাজার ভয়ে মোশি মিদিয়ানে পালিয়ে গেলেন। একদিন তিনি এক পাহাড়ে মেষ চড়াচ্ছিলেন, হঠাৎ সেখানে জ্বলন্ত ঝোপ থেকে ঈশ্বরের কথা শুনতে পেলেন। ঈশ্বর মোশিকে বললেন, আমি আমার লোকদের দুঃখ কষ্ট দেখেছি, যাও মিশর রাজকে বলো আমার লোকদের মুক্তি দিতে।

মোশি এবং তাঁর ভাই আরন মিশররাজকে বললেন, ঈশ্বর চান আপনি তাঁর লোকেদের ছেড়ে দিন যাতে তাঁরা নিজের দেশে ফিরে যেতে পারে। কিন্তু মিশররাজ তাঁদের কথা শুনলেন না। ফলে ঈশ্বর মিশররাজকে এবং তাঁর লোকজনকে শাস্তি দেবার জন্য 9টি মহামারী পাঠালেন। কিন্তু এই শাস্তি মিশররাজকে আরো রাগিয়ে তুলল। তখন ঈশ্বর বললেন, আমি 10ম শাস্তি পাঠাব, আর তখন মিশররাজ আমার কথা শুনবে।

ফারাওনের হৃদয় কিছুতেই গলল না, ফলে ঈশ্বর দশম মহামারী পাঠালেন। ঈশ্বর মোশি ও আরনকে বললেন, ওই মাসের ১৪ দিনের দিন সমস্ত ইসরায়েলগণ যেন তাদের দরজার চৌকাঠে নিষ্কলঙ্ক মেষের রক্ত মাখায় এবং তার মাংস পুড়িয়ে তারি শূন্য রুটির সঙ্গে ভক্ষণ করে। সেদিন রাতে প্রভুর দূত মিশরীয়দের বাড়িতে প্রবেশ করলেন এবং তাদের প্রথম জাত ছেলেরা মারা গেল, ফারাউনের ছেলেও মারা গেল। কিন্তু দরজার চৌকাঠে রক্ত দেখে প্রভুর দূত ইসরায়েলদের বাড়ির পাশ কাটিয়ে চলে গেলেন। ফারাউন এবার অনুতপ্ত হলেন এবং ইসরায়েলদের যেতে দিলেন। কিন্তু যেই লোকেরা সেখান থেকে চলে যেতে লাগল, অমনি মিশর রাজ তাদের ফিরিয়ে আনতে সৈন্যদল পাঠালেন। ঈশ্বর মোশির প্রার্থনা শুনলেন এবং লোকদের রক্ষা করলেন।

মোশি মরুভূমির ভিতর দিয়ে লোকদের নিয়ে যেতে লাগলেন। ঈশ্বর দিনের বেলায় মেঘের ও রাতে আগুনের স্তম্ভের আকারে তাদের সঙ্গে সঙ্গে চলতেন। ঈশ্বর তাদের পাথর থেকে জল, স্বর্গ থেকে রুটি এবং পাখির মাংস খেতে দিতেন। তবুও তারা সন্তুষ্ট হল না এবং ঈশ্বরের বিরুদ্ধে নানা কথা বলতে লাগল। এর জন্য ঈশ্বর প্রতিশ্রুত দেশে পৌঁছানোর আগে 40 বছর ধরে ইসরায়েলের মরুভূমির মধ্য দিয়ে চলতে বাধ্য করল।

সিনাই পাহাড়ে বজ্রপাত, বিদ্যুৎ, আগুন, নিবিড় মেঘ, ভয়ঙ্কর ধূলিধ্বনি এবং ভয়াবহ দৃশ্যের মধ্য দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে দেখা দিলেন। তারপর ঈশ্বর মোশিকে সিনাই পাহাড়ের উচ্চ শিখরে ডেকে আনলেন। সেখানে দুটো পাথরের ফলকে দশটি আজ্ঞা লিখে মোশিকে দিলেন। মোশি যখন পাহাড় থেকে নিচে নামতে দেরি করতে লাগলেন, তখন লোকেরা একটা সোনার বাছুর তৈরি করে পুজো করতে লাগল। তা দেখে মোশি ভীষণ রেগে গেলেন। তিনি দশ আজ্ঞা লেখা পাথরের ফলক এবং তাদের সোনার বাছুর ভেঙে ফেললেন। পরে ঈশ্বর মোশির কাতর প্রার্থনা শুনে লোকদের ক্ষমা করলেন। ঈশ্বর আবার তাদের দশটি আজ্ঞা দিলেন।

তাঁর মৃত্যুর পর যোশুয়া ইসরায়েলদের প্রতিশ্রুত দেশে নিয়ে গেলেন। বিভিন্ন বিচারকগণ তাদের শাসন করতে লাগলেন, কিন্তু লোকে রাজা চাইল, ফলে ঈশ্বর তাদের রাজা দিলেন। এদের মধ্যে রাজা দাউদ ছিলেন সব থেকে ভালো। অন্য রাজারা লোকেদের আস্তে আস্তে ঈশ্বরের কাছ থেকে দূরে নিয়ে যেতে লাগলেন। শাস্তিস্বরূপ ঈশ্বর তাদের বিদেশি শত্রুর হাতে পরাজিত হতে দিলেন। সুতরাং লোকেরা প্রার্থনা করতে লাগল যাতে ঈশ্বর পরিত্রাতাকে পাঠিয়ে দেন। অবশেষে পরিত্রাতা যীশু যখন এলেন, তখন তারা তাকে চিনতে পারল না।

আদিতে ঈশ্বর ছাড়া কিছুই ছিল না। তিনি পৃথিবী সৃষ্টি করলেন, কেননা তিনি আমাদের সৃষ্টি করতে চাইলেন। তিনি শূন্য থেকে সবই তৈরি করলেন, আমরা যাতে সুখী হই এই জন্য তিনি আকাশ, পৃথিবী, সাগর এবং পৃথিবীর সবকিছুই তৈরি করলেন। ছদিনের শেষে ঈশ্বর প্রথম পুরুষ আদম এবং প্রথম নারী হবাকে সৃষ্টি করলেন। ঈশ্বর তাঁদের নিজের আকারে তৈরি করলেন, কেননা তিনি তাঁদের নিজের মতোই ভালোবাসতেন। তারপর ঈশ্বর সাত দিনের দিন বিশ্রাম নিলেন এবং দিনটি পবিত্র করলেন। এই জন্য আমরা সপ্তাহের একদিন বিশ্রাম করি এবং ঈশ্বরের প্রশংসা করি

ঈশ্বর আমাদের প্রথম পিতামাতাকে এতই ভালোবাসতেন যে প্রায় তিনি তাঁদের সঙ্গে কথা বলতেন। ভালোবাসার চিহ্ন স্বরূপ তাঁদের জন্য তিনি সুন্দর এক বাগান তৈরি করলেন। বাগানটাকে এদেন উদ্যান নাম দেওয়া হল। বাগানে ছিল কত সুন্দর সুন্দর ফুল ও ফলের গাছ। ঈশ্বর তাঁদের আদেশ দিলেন, তোমরা সমস্ত গাছের ফল খেও, কিন্তু বাগানের মাঝখানের গাছের ফল খেতে পারবে না।

একদিন হবা একাকী বাগানের মাঝখানের গাছের তলায় দাঁড়িয়েছিলেন। এমন সময় শয়তান সাপের রূপ ধরে সেখানে এলো। সে হবাকে বলল, এই সেই ভালো মন্দ জানার গাছ, তুমি যদি এই গাছের ফল খাও ঈশ্বরের সমান হবে। হবা শয়তানকে বিশ্বাস করলেন এবং ওই গাছটির ফল পেড়ে খেলেন। ঠিক সেই সময় আদমও সেখানে এলেন, তিনিও সেই একই গাছের ফল খেলেন। এইভাবে যে ঈশ্বর তাঁদের এত ভালোবাসতেন তাঁর বিরুদ্ধে তাঁরা পাপ করলেন। এই পাপকে মৌলিক পাপ বলে।

আদম এবং হবা এদেন বাগান ছেড়ে চলে গেলেন। তাঁরা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করতে লাগলেন। এরই মধ্যে ঈশ্বরের দয়ায় তাঁরা দুটি সন্তান পেলেন, বড় ভাই কাইন কৃষক আর ছোট ভাই আবেল মেজদের দেখাশোনা করত। একদিন ঈশ্বর আবেলের বলিদানে খুব খুশি হলেন, কিন্তু কাইনের বলিদানে সন্তুষ্ট হতে পারলেন না। কাইন হিংসায় ও রাগে একদিন মাঠের মধ্যে আবেলকে খুন করল। এটাই পৃথিবীর প্রথম খুন। ঈশ্বর তার পাপের শাস্তি দিলেন। কাইন পৃথিবীর এদিক ওদিক ঘুরতে লাগল, মনে তার শান্তি নেই। আদম এবং হবা আবেলের জায়গায় আর এক ছেলে পেলেন, নাম তার।

কাইনের বংশের লোকেরা ছিল খুবই খারাপ। তারা শেথের বংশের লোকেদের সঙ্গে মিশে সকলকে খারাপ করে তুলল এবং সমস্ত পৃথিবী পাপে ভরে গেল। তাদের মধ্যে নোয়া নামে একজন সৎ লোক ছিলেন। ঈশ্বর একদিন নোয়াকে বললেন, আমি পৃথিবীকে জলপ্লাবনে ধ্বংস করব, বড় একটা জাহাজ তৈরি করো এবং প্রতি জাতের প্রাণীর স্ত্রী ও পুরুষ হিসাবে এক জোড়া করে ওই জাহাজে তোলো, তুমি ও তোমার পরিবার ওই জাহাজে উঠবে। নোয়া ঈশ্বর যা যা বললেন সবই করলেন। চল্লিশ দিন ও চল্লিশ রাত বৃষ্টি হল এবং ভীষণ এক প্লাবন এল। জীবিত সব লোক ও প্রাণী ওই প্লাবনে ধ্বংস হয়ে গেল। কেবলমাত্র নোয়া, তাঁর পরিবার আর যেসব পশু পাখি নৌকায় ছিল তারাই বাঁচল।

নোয়ার সময়ের পরের লোকেরা খুব ধনী এবং অহংকারী হয়ে উঠল। তারা পরস্পরকে বলল, এসো আমরা আকাশ ছোঁয়া একটা বিরাট অট্টালিকা বানাই। তারপর তারা সেই দুর্গ তৈরি করতে লাগল। সুতরাং ঈশ্বর তাদের শাস্তি দিলেন। হঠাৎ তাদের মুখ থেকে বিভিন্ন ভাষা বার হতে লাগল। আলাদা আলাদা ভাষায় কথা বলতে থাকায় তাদের কাজ শেষ হল না। মানুষের পাপ পৃথিবীকে ভাষায়, জাতিতে ও ধর্মে ভাগ করে ফেলল। ঈশ্বর চান আমরা এসব বিভেদ ভুলে এক মন ও হৃদয় নিয়ে তাঁকে ভালোবাসি ও প্রশংসা করি।

এদিকে দিন আর বছর কাটতে লাগল। পৃথিবীর লোক ঈশ্বরকে ভুলে মিথ্যা ঈশ্বরের পূজা করতে লাগল। ঈশ্বর এদেরই মধ্যে একজনের খোঁজ পেলেন। নাম তাঁর আব্রাম। খুব ভালো লোক। ঈশ্বর তাকে বললেন, এই দেশ ছেড়ে আমি যে দেশ তোমায় দেব সেখানে যাও। ওইখানে তুমি এক বিরাট জাতির পিতা হবে। ঈশ্বরের কথা শুনে আব্রাম তার পরিবার আর তার আত্মীয় লোট নিজেদের দেশ ছেড়ে কানান দেশে চলে গেলেন।

ঈশ্বর আব্রামকে এত ভালোবাসতেন যে তিনি তাঁকে ও তাঁর স্ত্রীকে নূতন নাম দিলেন। তিনি আব্রামকে বললেন, এখন থেকে তোমার নাম আর আব্রাম থাকবে না, নাম হবে আব্রাহাম, অর্থাৎ তুমি বহু জাতির পিতা হবে। তোমার স্ত্রীকে আর সারাই নামে ডাকা হবে না, তাঁর নাম হবে সারা, কেননা তিনি বহু জাতির মা হবেন। আমি তোমার সঙ্গে একটা সন্ধি স্থাপন করব। তারপর ঈশ্বর তাঁর সঙ্গে সন্ধি স্থাপন করলেন।

আবার ঈশ্বর আব্রাহামের কাছে এসে বললেন, তোমার স্ত্রী সারা তোমার জন্য একটা সন্তানের জন্ম দেবে, তাকে ইশাহাক নাম দেবে। আব্রাহামের বয়স তখন 99 বছর, তাঁর স্ত্রীরও বেশ বয়স হয়েছে। আব্রাহাম ভাবলেন, এত বয়সে সন্তান পাওয়া সম্ভব নয়। তিনি দুঃখিত ও হতাশ হয়ে পড়লেন, বুঝতে পারলেন না ঈশ্বরের পক্ষে সবই সম্ভব। শেষ পর্যন্ত ঈশ্বর তাঁর কথা রাখলেন, আব্রাহাম বৃদ্ধ বয়সে একটা ছেলে লাভ করলেন, তার নাম দিলেন ইশাহাক।

আব্রাহাম সবকিছুর থেকে তাঁর একমাত্র ছেলেকে বেশি ভালোবাসতেন। একদিন ঈশ্বর আব্রাহামকে বললেন, তোমার ছেলেকে মরিয়া পাহাড়ে নিয়ে যাও এবং আমার কাছে বলি দাও। আব্রাহাম খুব দুঃখ পেলেন, কিন্তু যেই আব্রাহাম মরিয়া পাহাড়ে ছেলেকে বলি দিতে যাবেন, অমনি ঈশ্বর তাঁর দূতকে আব্রাহামের কাছে পাঠালেন। দূত বললেন, আব্রাহাম তোমার ছেলেকে বলি দিও না, এখন ঈশ্বর বুঝতে পেরেছেন তুমি সব থেকে তাঁকেই বেশি ভালোবাসো। ঈশ্বর চান আমরাও যেন তাঁকে সব থেকে বেশি ভালোবাসি, কেননা তিনি আমাদের এতই ভালোবাসেন যে তাঁর একমাত্র পুত্রকে আমাদের জন্য বলি দিয়েছেন।

যখন ইশাহাক বৃদ্ধ এবং অন্ধ হয়ে গেলেন, তখন তিনি তার বড় ছেলে এসৌকে তার আশীর্বাদ দিতে চাইলেন। তিনি এসৌকে বললেন, শিকারে যাও এবং আমার জন্য হরিণের মাংস নিয়ে এসো। ইশাহাকের স্ত্রী রেবেকা এই কথা আড়াল থেকে শুনতে পেলেন আর ফন্দি করলেন যাতে তাঁর ছোট ছেলে জাকব এই আশীর্বাদ পান। জাকব এসৌর মতো কাপড় পরে ইশাহাকের কাছে রান্না করা ছাগ মাংস আনলেন এবং তাঁর বাবার আশীর্বাদ চাইলেন। এসৌ পরে ফিরে এসে কি হয়েছে সব জানতে পারলেন এবং খুব রেগে গেলেন। জাকব ভয় অন্য দেশে পালিয়ে গেলেন।